খন্দকলে তো পেটি ঘুটে চন্দকুলে ছুপাকো চন্দকুলে ছুপাকো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘসকো ঘসাকো আজি ছিলকো ছিলাকো আজি হ্যাঁ ঘসকো ঘসাকো।